কোনো বেলিমা দান সয়তা বাজিলগি চাকমাগি দর থালি মানথম গুদিবার সময় এচে এরকম সঙ্গ আকাশফানি আইজলতুন চাকমাগি শুনিবেলা এচে বেজিতেও চাকমাগি দর থালি মানথম গুড়ি দিনে বেকুনরে জুজু।